আর থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 4 জুলাই শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক শেষ করেছেন। তিনি ভারতে নতুন ব্যবসা শুরুর জন্য প্রায় $12 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। আলোচনার পর তাকায়ুচি বলেন, জাপান ও ভারত একে অপরের শক্তিকে কাজে লাগিয়ে একাধারে শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। বর্তমান অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে এ ধরনের পারস্পরিক ও পরিপূরক সহযোগিতা গড়ে তোলা ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজ প্রধানমন্ত্রী মোদী এবং আমি এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমি পুনরায় নিশ্চিত করেছি যে আমাদের অনেক অভিন্ন লক্ষ্য রয়েছে। মোদী বলেন, আগামী 10 বছরের মধ্যে আমরা জাপান থেকে ভারতে বিনিয়োগ প্রায় 10 ট্রিলিয়ন ইয়েনে সম্প্রসারিত করব এবং এখানে বাণিজ্য করা জাপানি কোম্পানির সংখ্যা দ্বিগুণ করব। তাকায়ুচি পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, দুই দেশ সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াবে। তিনি আরও বলেন, উভয় দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায় 130টি সহযোগিতা নথি বিনিময় করেছে। জাপান সরকার বিদেশি নাগরিকদের জন্য বসবাসের অনুমতিপত্র প্রক্রিয়ার ফি বৃদ্ধির একটি খসড়া প্রকাশ করেছে। স্থায়ী বসবাসের অনুমতিপত্র পাওয়ার ফি বর্তমানের 10,000 ইয়েন থেকে বাড়িয়ে 2,00,000 ইয়েন বা $1,200 বেশি করা হবে। অভিবাসন নিয়ন্ত্রণ আইনের সংশোধনী কার্যকর হওয়ার পর এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়। বর্তমানে বসবাসের অনুমতির নবায়ন বা পরিবর্তনের জন্য সরাসরি আবেদনের ক্ষেত্রে 6,000 ইয়েন এবং অনলাইনে 5,500 ইয়েন ফি নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ 3 মাস থাকার ক্ষেত্রে সরাসরি এবং অনলাইনে উভয় ক্ষেত্রেই ফি বাড়িয়ে 10,000 ইয়েন করা হবে। 1 বছর থাকার জন্য কাউন্টারে ফি বাড়িয়ে 33,000 ইয়েন এবং অনলাইনে 27,000 ইয়েন করা হবে। 5 বছর বা তার বেশি সময় থাকার ক্ষেত্রে ফি কাউন্টারে 75,000 ইয়েন এবং অনলাইনে 65,000 ইয়েন করা হবে। সরকার শুক্রবার থেকে জনগণের কাছ থেকে এ বিষয়ে মতামত আহ্বান শুরু করবে এবং 1 অক্টোবরের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। আইনমন্ত্রী হিরাগুচি হিরোশি সাংবাদিকদের বলেন যে জাপানে বিদেশি বাসিন্দাদের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে এবং অভিবাসন ও বসবাসের পদ্ধতির সুষ্ঠু ব্যবস্থাপনার খরচ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তিনি এও বলেন যে পর্যাপ্ত আর্থিক সম্পদ নিশ্চিত করার জন্য বিদেশি নাগরিকদেরও এই আর্থিক বোঝা কিছুটা বহন করতে বলা প্রয়োজন। বৃহস্পতিবার টোকিওতে লেনদেনের শেষ দিকে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্যমানে কিছু আকস্মিক পরিবর্তন দেখা গেছে। এটি সাময়িকভাবে 1 ইয়েনের চেয়ে বেশি শক্তিশালী হওয়ার পর আবার দুর্বল হয়ে পড়ে। দিনের বেলায় ইয়েনের লেনদেন 162-র নিম্ন পরিসরে ছিল, তবে বিকেল 5টার কিছুক্ষণ আগে 5 মিনিটের মধ্যে এটি লাফিয়ে 161.1-এর স্তরে পৌঁছে যায়। এরপর বিকেল 5টায় তা দুর্বল হয়ে 161-এর মাঝামাঝি স্তরে নেমে আসে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। পুরুষদের ফুটবল বিশ্বকাপ থেকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাপানের প্রধান কোচ মোরিয়াসু হাজিমে। বলেন, ব্যক্তিগত যোগ্যতা এবং দলগত কৌশল উভয়ই এখনও উন্নত করতে হবে। বৃহস্পতিবার স্কোয়াড নিয়ে জাপানে ফিরে আসেন মোরিয়াসু। তিনি জাপান ফুটবল সমিতির সভাপতি মিয়ামোতো সুনেয়াসু এবং জাতীয় দলের পরিচালক ইয়ামামোতো মাসাকুনির সাথে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। নকআউট পর্বের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে 2-1 গোলে হেরে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে জাপান। মোরিয়াসু বলেন, তিনি কেবল তাঁর কৃতজ্ঞতাই প্রকাশ করতে পারেন। তিনি বলেন, বিশ্বকাপ জুড়ে এবং টুর্নামেন্টের প্রস্তুতি পর্বে অসংখ্য সমর্থক যারা দলকে উৎসাহিত করেছেন ও পাশে দাঁড়িয়েছেন, তাদের কারণেই জাপানি দলটি সাহসের সাথে বিশ্বের অন্যান্য দলের সাথে মোকাবিলা করতে পেরেছে। মোরিয়াসু বলেন, বিশ্ব সেরাদের মুখোমুখি হয়ে তিনি অনুভব করেছেন যে জাপানি ফুটবল এ পর্যন্ত যা গড়ে তুলেছে তা দিয়ে দেশটি বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে সক্ষম। মোরিয়াসু আরও বলেন, তিনি এই বিশ্বাসে উপনীত হয়েছেন যে ক্রমাগত উন্নতি করতে থাকলে জাপান শেষ পর্যন্ত বিশ্বসেরা হয়ে উঠতে পারবে। জাপানের প্রধান কোম্পানিগুলোর কর্মীরা চলতি গ্রীষ্মে রেকর্ড পরিমাণ বোনাস পেয়েছেন। 45 বছর আগে তুলনামূলক তথ্য প্রকাশ শুরু করার পর এই প্রথম গড় বোনাসের পরিমাণ 10 লক্ষ ইয়েনের সীমা অতিক্রম করেছে। জাপান বাণিজ্য ফেডারেশন বা কেইদান রেনের এক সমীক্ষায় দেখা গেছে যে জাপানের প্রধান কোম্পানিগুলোতে গ্রীষ্মকালীন বোনাসের গড় পরিমাণ ছিল 10,08,706 ইয়েন বা $6,250-এর বেশি। ইয়েনের হিসাবে এই পরিমাণ গত বছরের তুলনায় 1.88% বেশি, যা টানা পঞ্চমবারের মতো বৃদ্ধি। ব্যবসায়িক গ্রুপটি 500 বা তার বেশি কর্মী রয়েছেন এমন 112টি প্রধান কোম্পানির ওপর একটি জরিপ চালায়। মোটরগাড়ি ও ইস্পাতসহ 5টি খাতে বোনাস কমেছে, তবে অন্য 14টি শিল্প খাতে তা বেড়েছে। অলৌহজাত ধাতু খাতে 18% এবং খাদ্য খাতে 10% বেশি বৃদ্ধি পেয়েছে। জাপান বাণিজ্য ফেডারেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিত্যা হিদেশি বলেন যে ব্যবসা ভালো চলায় কোম্পানিগুলো কর্মীদের এই বোনাস দেয়। তিনি বলেন, নিয়মিত মাসিক বেতন বৃদ্ধি বোনাস পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা সার্বিকভাবে উচ্চ ফলাফলে অবদান রেখেছে। নিত্যা আরও বলেন যে কিছু প্রতিষ্ঠান কর্মীদের অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া রোধ করতে বড় অঙ্কের বোনাস দিয়ে থাকতে পারে। টোকিওর কেন্দ্রীয় শিবুয়া ওয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী যত্রতত্র আবর্জনা ফেলার জন্য জরিমানা চালুর প্রথম মাসেই 300টিরও বেশি ঘটনায় এটি আরোপ করা হয়েছে। গত 1 জুন থেকে শিবুয়া ওয়ার্ড, রাস্তা, পার্ক ও অন্যান্য স্থানে আবর্জনা ফেলার জন্য 2,000 ইয়েন বা প্রায় $12.4 জরিমানা আরোপ শুরু করে। কর্মকর্তাদের ভাষানুযায়ী প্রধানত শিবুয়া ও হারাজুকু ট্রেন স্টেশনের আশেপাশের ব্যস্ত এলাকাগুলোতে ফেলে রাখা আবর্জনার পরিমাণ বৃদ্ধির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়ার্ড কর্তৃপক্ষ জানাচ্ছে, ওয়ার্ডের কর্মচারীসহ প্রায় 50 জন কর্মী দিন রাত টহল দিয়ে 30 জুন পর্যন্ত 324টি ঘটনায় জরিমানা আরোপ করেছেন।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ এ আসরের 18তম পাঠে আমরা নিজের অভিজ্ঞতা প্রকাশের অভিব্যক্তি শিখব।
1: চীনা ফটোগ্রাফার মিয়া নাগানো জেলা ঘুরে ছবি তুলে সবে ফিরেছে। সে এখন হারুসান হাউজের লিভিং রুমে। একই বাড়িতে বসবাসকারী ভিয়েতনাম থেকে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং রোবট বাড়িওয়ালি হারুসানকে সে বলছে তার ভ্রমণ কাহিনী।
0: তাহলে চলুন শুনি 18তম পাঠের কথোপকথন।
2: ওকায়েরি নাসাই, নাগানো ওয়া দো দেশিতা কা?
3: すごく楽しかったです。写真をたくさん撮りました。それからお蕎麦も食べました。とても美味しかったです。
2: そうですか。よかったですね。
3: 長野の人はとても親切でした。
4: 楽しい旅行でしたね。
0: エバープロティティライン、ベッカからじゃ。
1: ハルさん、ミーアケボレン。
2: お帰りなさい。
0: バリテフェライ、シャグトじゃない。
2: 長野はどうでしたか？
0: নাগানো কেমন লাগলো?
1: মিয়া উত্তর দিল,
3: すごく楽しかったです。
0: দারুণ আনন্দে ছিল।
3: শাশিন ও তাকসান তোরি মাশিতা,
0: আমি প্রচুর ছবি তুলেছি।
3: সোরে কারা ও সোবা মো তাবে মাশিতা,
0: তারপর সোবা নুডলস খেয়েছি।
3: তোতেমো ওয়েশিকাত্তা দেস,
0: খুব সুস্বাদু ছিল।
1: হারুসান বললেন,
2: সো দেস কা?
0: তাই নাকি?
2: ইয়োকাত্তা দেস নে,
0: এ তো দারুণ ব্যাপার।
1: মিয়া বলে চলল,
3: নাগানো নো হিতো ওয়া তোতেমো শিনসেৎ দেশিতা।
0: নাগানো জেলার লোকজন বেশ আন্তরিক ছিলেন।
1: তাম বলে,
4: তানোশী রিকো দেশিতা নে,
0: বেশ আনন্দময় ভ্রমণ ছিল, তাই না?
1: মনে হচ্ছে মিয়া নাগানো জেলা ভ্রমণের মধ্য দিয়ে দারুণ সব অভিজ্ঞতা অর্জন করেছে।
0: আমাদের আজকের মূল বাক্য হচ্ছে খুব আনন্দময় ব্যাপার ছিল।
3: すごく তানোশিকাত্তা দেস,
0: এই কথাটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি আপনার অভিজ্ঞতা আর অনুভূতি জাপানিতে প্রকাশ করতে পারবেন সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ এবার জেনে নেওয়া যাক।
5: すごく
0: মানে হল খুব, অত্যন্ত, আর
5: তানোশিকাত্তা দেস
0: মানে আনন্দময় ব্যাপার ছিল। আজকের পয়েন্ট হল অতীতের কোনো কিছু নিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যাকরণগত পরিবর্তন। ক্রিয়ার ক্ষেত্রে আমরা জেনেছি মাস অংশ বাদ দিয়ে মাসটা জুড়ে দিলে অতীত বা সম্পন্ন ক্রিয়া বোঝায়, তাই না? কিন্তু বিশেষণ অথবা বিশেষ্য পদের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে তাই আমরা এবার জানব। প্রথমে ই বিশেষণের কথাই ধরা যাক। এ ধরনের বিশেষণের শেষে ই উচ্চারণ থাকে, যেমন আনন্দময়
5: তানোশি।
0: এবার এরকম ই বিশেষণকে অতীত রূপে রূপান্তরিত করতে এর শেষে থাকা ই বাদ দিয়ে জুড়ে দিন
5: খাত্তা।
0: তাহলে এই নিয়মে ধরুন মজার ব্যাপার অর্থাৎ
5: তানোশী দেস
0: কথাটি যদি অতীত রূপে বলতে চান সেক্ষেত্রে এটা হবে
5: তানোশিকাত্তা দেস,
0: অর্থাৎ মজার ব্যাপার ছিল।
1: বন্ধুরা শুনে শুনে বলুন,
5: তানোশিকাত্তা দেস, すごく楽しかったです。
0: এই পাঠের সংলাপ থেকেই আরেকটি উদাহরণ হচ্ছে
5: おいしかったです。
0: এটি হলো সুস্বাদু বা
5: おいしいです。
0: কথাটির অতীত রূপ। আবার
5: よかったです。
0: কথাটি হচ্ছে ভালো বা
5: いいです。
0: কথাটির অতীত রূপ।
1: এটাকে আমরা ব্যতিক্রমী গঠন হিসেবে মুখস্থ রাখতে পারি, তাই না দিদি? কারণ এখানে ই শব্দটি রূপান্তরের সময় হয়ে যাচ্ছে ইয়োকাত্তা।
0: ঠিকই ধরেছেন হিরোকসান, এসব ক্ষেত্রে হুবহু মুখস্থ রাখাই ভালো। যা হোক, এবার না বিশেষণ এবং বিশেষ্য পদ নিয়ে কথা বলা যাক। এদের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, কেবল দেস পার্টিকেল বাদ দিয়ে সেখানে জুড়ে দিন দেশটা, আর তাহলেই পেয়ে যাবেন অতীত রূপ।
1: জাপানি ভাষায় না বিশেষণ কোনগুলো তা তো আমরা আগেই জেনেছি, তাই না?
0: হ্যাঁ, নিশ্চয়ই। জাপানিতে না বিশেষণ হলো সেগুলো যেগুলো কোনো বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রথমে বিশেষণ, তারপর না অনুসর্গ এবং তারপরে বিশেষ্য পদ বসে। যেমন ধরুন, দয়ালু বা আন্তরিক শব্দটির জাপানি হল শিনসেৎসু। যদি দয়ালু শব্দটির সঙ্গে কোনো বিশেষ পদ জুড়ে ব্যবহার করতে হয় তাহলে এটি হবে
5: শিনসেৎনা।
0: কিন্তু বিশেষ পদ ছাড়া শুধু একাকী বিশেষণ পদ ব্যবহৃত হলে বলতে হবে
5: শিনসেৎসু দেস।
0: এবার
5: শিনসেৎসুদেস
0: কথাটিকে অতীতে রূপান্তর করতে হলে পার্টিকেল দেস বাদ দিয়ে সেখানে দেশটা জুড়ে দিয়ে বলুন
5: শিনসেৎসুদেসটা।
0: বিশেষ পদের পরে দেশ থাকলেও একই নিয়মে অতীত রূপ বানাতে পারেন, যেমন আনন্দদায়ক ভ্রমণ বা
5: তানোশি রোকো দেস।
0: কথাটির অতীত রূপ হবে
5: তানোশি রোকো দেসটা।
0: এবারে ভ্রমণ সম্পর্কিত অনুভূতি প্রকাশ করা একটি সংলাপ শুনি।
6: ওসাকা ওয়া দোউ দেশিতা কা?
7: ইয়োকাত্তা দেসু। তোতেমো নিগিয়াকা দেশিতা।
0: কথাগুলোর অর্থ এবার জেনে নেওয়া যাক।
6: ওসাকা ওয়া দোউ দেশিতা কা?
1: ওসাকা কেমন লাগলো?
5: ওসাকা
0: এটি পশ্চিম জাপানে অবস্থিত বড় এক নগরী।
5: দো দেশিতা কা
0: মানে কেমন ছিল বা কেমন লাগলো।
5: দো
0: কথাটির অর্থ কেমন, এর পরে দেশিতা পার্টিকেল রয়েছে তাই এটি অতীত রূপের একটি প্রশ্নবোধক বাক্য।
7: ইয়োকাত্তা দেসু,
1: ভালো লেগেছে, দারুণ ছিল ইত্যাদি।
7: তোতেমো নিগিয়াকা দেশিতা,
1: খুবই প্রাণবন্ত ছিল।
5: তোতেমো
0: মানে হলো খুব, অত্যন্ত।
5: নিগিয়াকা দেশিতা
0: কথাটি না বিশেষণ
5: নিগিয়াকানা
0: অর্থাৎ প্রাণবন্ত শব্দের অতীত রূপ।
1: প্রশ্নের পর উত্তরগুলো শুনে শুনে বলুন।
5: ওসাকা ওয়া দোউ দেশিতা কা? ইয়োকাত্তা দেসু। তোতেমো নিগিয়াকা দেশিতা।
0: এবারে আজকের বোনাস বাক্য। হারুসান তার সংলাপে এ বাক্যটি বলেছে। মানে হতে পারে নিজের গৃহে বা কর্মস্থলে ফিরে আসায় স্বাগত জানাই। নির্ধারিত কাজ সেরে কেউ নিজের আবাসস্থলে ফিরে এলে সঙ্গে সঙ্গে তাকে এভাবে স্বাগত জানানো হয়। যেমন স্কুল বা কর্মস্থল থেকে ঘরে ফেরা অথবা দূরে কোথাও ভ্রমণের পর কর্মস্থলে ফেরা ইত্যাদি।
1: এবার বিভিন্ন লোকের মুখ থেকে শোনা যাক।
0: শ্রোতা বন্ধু, এ পর্যায়ে চলুন আরো একবার শুনে নিই আজকের কথোপকথন।
2: ওকায়েরি নাসাই, নাগানো ওয়া দোউ দেশিতা কা?
3: সুগোকু তানোশিকাত্তা দেসু। শাশিন ও তাকুসান তোরিমাশিতা, সোরে কারা ওসোবা মো তাবেমাশিতা, তোতেমো ওইশিকাত্তা দেসু।
2: সোউ দেসু কা, ইয়োকাত্তা দেসু নে।
3: নাগানো নো হিতো ওয়া তোতেমো শিনসেৎসু দেশিতা।
4: তানোশিই রোকোউ দেশিতা নে।
8: মিইয়া নো ট্রাভেল গাইড।
1: এবারে মিইয়া ট্রাভেল গাইড। আমরা জেনেছি মিইয়া নাগানো জেলা ভ্রমণ করেছে। জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেন শিনকানসেন বুলেট ট্রেনে চেপে টোকিও থেকে নাগানো যেতে সময় লাগে 90 মিনিটের মতো। আমাদের আজকের আলোচ্য বিষয় শিনকানসেন বুলেট ট্রেন।
0: শিনকানসেন বুলেট ট্রেন সমগ্র জাপানের দূর দূরান্তের যাত্রাপথকে করেছে সহজ। এর সাহায্যে টোকিও থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বড় বড় শহরগুলোতে যাওয়া যায়। যেমন টোকিও আর কিয়োতো নগরীর মধ্যকার 500 কিলোমিটার দূরত্ব যেতে মাত্র 2 ঘন্টার কিছু বেশি সময় লাগে।
1: আর এই সময়টুকু যাত্রীরা কিভাবে কাটান সেটা বলবেন না দিদি?
0: যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করেন, বেন্তো নামের রেডিমেড লাঞ্চ বক্সের স্বাদ আস্বাদন করেন, বই পড়েন এবং কেউ কেউ একটু ঘুমিয়েও নেন।
1: আমারও ইচ্ছে হচ্ছে বুলেট ট্রেনে করে দূরে কোথাও ঘুরে আসি।
0: শ্রোতা বন্ধু, আশা করি আজকের সহজে জাপানি ভাষা আপনাদের ভালো লেগেছে।
1: আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
9: Tokyo からお送りします。
10: This is NHK World, Radio Japan, Tokyo.